সবাই তুষে তুষে আফ্রিকার দিও জিন্দগি লে সারি ধোকা দিও কি ভাগ্য আপুর ও বুঝ নাই সকিনা ভাগ্য আপুর।